0: ব্যাপক তালমে নিবদ্ধ।
1: ডক্টর রামাবরপু মাধুরী দেবী বিগিনস হার কনসার্ট উইথ শক্তি গণপতি, আ কম্পোজিশন অফ মুত্তাইয়া ভাগবতার ইন নাটরাগম রূপক তালম।